0: You are.
1: Ujala Radio Headlines. Na verwoestende overstromingen deze week in Nepal zoekt het land specifieke buitenlandse hulp. De Iraanse Islamitische Revolutionaire Garde claimt via Telegram volledige controle te hebben over de straat van Hormuz. Het Amsterdam-Rijnkanaal gaat vanaf dinsdag dicht voor grote binnenvaartschepen. Er zijn namelijk te weinig scheepvaartbegeleiders om de veiligheid te garanderen. En ondernemer Henny van der Most raakt opnieuw bezit kwijt. Ook zijn luxe villa wordt geveild, volgens RTV Oost. En tot zover de headlines op Ujala Radio.
2: Ye kya?
3: Tofa.
2: Tofa? Tofa to mujhe dena chahiye tha.
3: Tumse tofa maine le liya hai.
2: Ji, mujhse?
3: Tumse, tumhari, teacher.
2: जोकर, इसका क्या करूं?
3: इसे अपने पास रखो। मैं तुम्हें, तुम्हारे लिए, तुम्ही को लौटा रहा हूं।
2: जी, मेरे लिए?
3: देखो, एक दिन राजू बड़ा होगा, लेकिन जोकर राजू ऐसा ही रहेगा, भोला, मासूम। इसे जिसके हवाले करना, सोच समझ कर करना। दुनिया में जोकर के साथ जो करता है, मजाक करता है।

इसी तरह से शिवम राजाराम के पास में आप सुने हैं एंड शिवम राजाराम दिस मॉर्गन. और आज के प्रोग्राम इस तरह से है. वंदाग हैव वी सोमतेन सारेगामा रिकॉर्ड्स क्रू द डायमंड्स एंड द लेजेंड्स मेट निजाम इवू एंड फाजिल एक्सप्रेस मेट Mr. Mukha Singh and Mr. Black, Lady Sanjana en veel meer. En natuurlijk daarna is het afgelopen. Dus wees er wel op tijd bij hier in Brazenvest GI Event Center in Den Haag. Sunwalu, Hamapko, Sunanaku Jare. We gaan nu luisteren naar Anupama. Anupa moet ik zeggen. Anupama. Ik weet niet hoe ik aan Anupama kom. Maar Anupa van Anupa Bhagwandin. En... Zij is van Diamonds. Diamonds 2000. Straks hier in GIA Event Center. Koop je kaarten online. Heb je kaarten nee gereden. Als je kaarten nog niet gekocht hebt en je wil goedkoper een kaart bemachtigen, dan is online een betere optie. Maar hier aan de kassa kan je ook kopen. Heb je een ooievaarspas, dan kun jij ook 50% korting krijgen.

0: और उजाला रेडियो का प्रोग्राम में अभी आप मृत्यु समाचार को सुने।
1: यू आर Dit is Tim Schaap van de ANWB. Er staat alleen file in het zuiden van het land op de A76. Voor de Duitse grenscontrole 2 kilometer en 10 minuten vertraging. En tot zover de ANWB verkeersinformatie.

Yeah, beautiful, mere pereze nu a lovit un trator. Am să făr. Purane nagma, volgens mij begin jaren 90 of het was zelfs 1990. Am să făr. ये सैटरडे नाइट फीवर है मेरे प्यारे से नॉलेज और हमने गुजर चुके हैं नौ बजकर एनवाटिक बखराई पति सुपर गजल दार इंजिया इवेंट सेंटर देन हाग शहर में आज पहला दिन ब्रासा फेस्ट मेला इंडोर और आप देख रहे हैं एक वीक नीट फाइव यूली मा हियर बाउट द स्टूडियो रोटरडम जोर तोर से बारिश हो रहे हैं और ये कैसा मेला है इंडोर है daar heb je helemaal geen last van. De topbandjes, dansgroepen, oude, lekker eten. Nou, morgen ga ik wel zeker genieten van het lekker eten. Toen heb je Najingi, Enjoy Keringi. Morgen is eigenlijk mijn echte vrije dag, maar ik ga daar. Maar ik ga wel met Lloyd proberen een beetje uit te zenden, live. Aur aap bharpoor aana chahenge to ye mumkin hai mere pyare sunne walo. Check www.brassafest.nl TikTok ke liye. Aap aaiye enjoy kijiyega. The best of the best wahan par hai. Har ek tarah ki formation band jo hai. Vandaag zijn er al massaal wat geweest. Morgen natuurlijk ook. Je kan meet en greet, het is een soort milen, hè. Jo log shayad aapne bahut din nahi dekhe honge, wahan shayad aapko mil jayenge. Want GIA Event Center, daar gaan de feesten wel komen, want het is een prachtige locatie. En wij zijn blij dat we een van de eerste zijn die daar onze event kunnen organiseren. WhatsApp list की ओर हम बढ़ चलते हैं मेरे प्यारे सुनने वालों और भैया टोनी इसरी भी प्रोग्राम से आनंद ले रहे हैं फनाह बे फ्रेम मॉर्ग मुझे वर्क है तब भी तुझे ये सूते maar ik zie wel dat je geniet van je weekend. Tony G uit Almere. Tony Isri G, ek geet hamne tayar karke rakha hai. Vishal Krul. Ki hamare Holland ka ek singer jo hai. Het is een blanke jongen. Maar hij zingt zo mooi. Unka gaya hua ye dard bhara geet Tony ke naam karta hoon. Dankjewel voor je appje.